0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি সব বলছি? সব ঠিকঠাক।
0: ভাই কি বলবো, ওটা দেখছিস পল্লু টুরমা জবরদস্তি ভয় হলে তোর বিকাশমা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোন জানছ ভাঁদেছ কেটালে ঝুটা আরোপ হো ভাঁচ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পড়ো নিবেদন দিয়ে তবে ন্যায়িক সমিতি সদস্য লিখ আগত
1: বিষয় না আমি কি ছলফল করি জবরদস্তিকরণ জস্তা আরোপ ছলফল কর নিরাপত্র আমি মিলবেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে না ক্ষেত্র অধিকার মুছে কাম করি ভাবে তো ভোলি আমি পড়ছ হয় ফে
0: তোর ছিমিক কুড়া কিন লম্বাউনু আমি মিলাউনু হুদেন
1: অহ এস্তো ঘটনা আমি মিলাউন থালে অপরাধ ঝন বড় সক্স এস্তা কুড়া থা পাওয়া সব প্রহরী জানকারী করানো পর্ব তর প্রভাবিত ব্যক্তি পরিচয় গোপনীয় রাখ জবরদস্তিকরণ জস্তা অপরাধ নিয়মিলাপ হইন উজুরীকরণ সুরক্ষিত সমাজ নির্মাণ
2: তিন দিন দেখি দাঁত দুখে হৈরান ভয়নি উপচার করতে কাঠমান্ডু নাই জানু পর্ছ
3: কতি পীর মানেক কে কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লরী বসন্ত বজার দাঁত সবই সেবা সুবিধা সহিত এড্রেস ডেন্টাল ক্লিনিক আইসক্য তরু জানুস তে
2: কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুপকুন্ড নগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলিলি সুলু খুম্বু
3: আমরা সেবাহরু
4: দাঁত সফা করে দাঁত টলকাউনে দাঁত মা সিমেন্ট ভরনে দাঁত কলর কো সিমেন্ট ভরনে মধুকাই দাঁত নিকালনে দুঃখী কো দাঁত লাই মধুকি গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে মুখন র লগাউন সকনে গরি দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনে বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনে দাঁত কো এক্সরে গর্নে সুন চাঁদি কো দাঁত রাখনে গিজা সুমিনে রগত আই রাখনে মুখ গনাউনে সমস্যা কো উপচার গর্নে বচ্চা কো দাঁত নিকালনে সাথেই কিরা লাগে কো দাঁত ভরনে বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগের দুঃখে মা উপচার গর্নে র মুখ নখুলি সমস্যা কো উপচার গর্নে নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে সম্পূর্ণ সাবধানী বনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবা দিয়ে সমেত সম্পূর্ণ জানকারী করাইছ সময় বিহান 9 বজেদি বেলুকী 7 বজেসম্ম পুনশ শনিবার দিন সাথে অন্য সার্বজনীন বিদায় দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সেবা সুবিধা লিখ সকলে
5: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বজার সোলখুম্বু জলময় অক্ষেত্র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবন বিচমা প্রোপাইটর শ্রীরাম সহনি সম্পর্ক 9821129990 র 9746853487।

0: কর প্রিন্ট রুজুকর্ত রকমভাগ তবারী সাধন্ত নম্বর একিন গণে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহর তপাইলে আপনো সওয়ারী সাধনক বার্ষিক রূপমা বুঝাউনু পর্ সওয়ারী কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত যাতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সওয়ারী কর তথা বস্তুর একিন গণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝায় করকো রকম র আপনি সওয়ারী নম্বর একটি গর্ন হন এসেই সূচনা মারফত অনুরোধ গরিছ
1: কর্তৃপক্ষ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত্মগণ
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौं सुरक्षित भविष्य निर्माण गरौं
3: मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिएर दिने गरौं मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौं प्राकृतिक विपद जोखिम न्यूनीकरणमा सचेत बनाऊ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौं वन संरक्षण र वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाऊ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जाको प्रयोग बढ़ाऊ वातावरण प्रदूषण नियन्त्रणमा जिम्मेवार बनाऊ वातावरण संरक्षण गरौं जीवन रक्षा गरौं
2: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश

0: কড়প্রায় গডা ডিএনডিউ সড়কসীমা অতিক্রমণ না করো, সড়কসীমামা অস্থায়ী এবং স্থায়ী সমসনার নির্মাণ না করো, সড়ক নালী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন না দিও, সবারি চলাওদা লেন অনুসার পালনা করো র করাও, সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করো, সবারি সাধনা ঝুম্বির বা থতমা বসির যাত্রা না করো, সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ না করো, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটনি করো, সড়ক তৎকাল মর্ধকুমার গড়ে করো, যাত্রা ক্রমা কুনে সমস্যা ভয়ে নৌকি প্রহরী খবর করো।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়।